0: জ্ঞান বিজ্ঞান যুগুতায় আগবঢ়াইছে প্রবাল কুমার শর্মায়।
1: বন্যপ্রাণীর বিলুপ্তি দ্বিতীয় খণ্ড। বিলুপ্তি হল প্রাণী বিবর্তনের এক স্বাভাবিক ঘটনা। পরিবেশের সঙ্গে ভালদরে খাপ খাওয়া প্রজাতিবর প্রতিযোগিতাত তিষ্ঠিব নোৱাৰি কিছুমান প্রজাতি লাহে লাহে লোপ পায়। যিদরে 7 কোটি বছরের পূর্বে ক্রেটাসিয়াস যুগের শেষত ডাইনোসর লোপ পাইছিল, মেমথ আর মাস্টাডনসর দরে স্তন্যপায়ী প্রাণীও লোপ পাইছিল। অন্যান্য অগণন প্রাণী আর উদ্ভিদও উভয়নদী হয়েছিল আর সেইদরে সিহঁতর বিলুপ্তিও ঘটিছিল। ভূস্তরত সংরক্ষিত জীবাশ্মৰ পৰা আমি সিহঁতর বিষয়ে আজি জানিব পাৰিছো। বিলুপ্তি অপরিবর্তনীয়, ই হল বিবর্তনের প্রক্রিয়ার অংশ, যি প্রক্রিয়ায় উন্নত জীব প্রজাতির জন্ম দিছে। এই প্রক্রিয়া লাখ লাখ বছর জোড়া এক বিস্তৃত সময় ধরে সংঘটিত হয়েছে। বিবর্তন তত্ত্বর জন্মদাতা চার্লস ডারউইনের এক মহত্তম অবদান হল প্রাকৃতিক নির্বাচন, যাক আমি বিবর্তন আর নতুন নতুন জীব প্রজাতির উৎপত্তির যুক্তিবাদী বিশ্লেষণ বলেও কব পারো। নতুন প্রজাতির সফলতার কারণ হল সিহতে পরিবেশ অনুসরি জীবনধারণ আর বংশবৃদ্ধির নিজকে খাপ খুয়াই লব পারে। মানুষের উৎপত্তির বহু পূর্বে লাখ লাখ বছর জুড়ে অনেক প্রজাতির বিলুপ্তি ঘটিছিল। আদিম মানবে প্রকৃতির সঙ্গে খাপ খাই বনবাস করেছিল আর প্রাণীর বিলুপ্তির প্রধান কারণ হওয়া নাছিল। যি কি নহোক, বিশ্বব্যাপী হওয়া সভ্যতার বিস্তার আর প্রকৃতির বর্ধিত শোষণের ফলত বন্যজীবনের উপর বিরূপ প্রতিক্রিয়া পড়ে। শিকার, পরিবেশের পরিবর্তন, বাসভূমির বিনষ্ট সাধন, মাটি, পানি আর বায়ুর প্রদূষণ, জনসংখ্যা বৃদ্ধি, এইসমূহে প্রাণীজগতের ধ্বংসর কারণ হয়ে পড়ছে। ক্রমবিকাশ প্রক্রিয়ার অংশ হিসাবে কিছুমান প্রজাতি বিলুপ্ত হয়, কারণ পরিবর্তিত পরিবেশত নিজকে অধিক খাপ খুয়াই লব পৰা উন্নত প্রজাতিয়ে বিলুপ্ত প্রজাতির ঠাই গ্রহণ করে। কিন্তু আধুনিক যুগত মানুষের ধ্বংসাত্মক কার্যর পরিণতি হিসাবে বহুত প্রজাতি ইতিমধ্যে লোপ পাইছে বা পাবলৈ আগবাড়িছে। ডোডো, প্যাসেঞ্জার পিজন আর চিতাবাঘ আদি প্রাণী বিবর্তনের ফলত বিলুপ্ত হওয়া নাই, মানুষে শিকার করে সিহঁতক বিলুপ্ত করেছে। উদ্যোগীকরণ আর সম্পদর দ্রুত আহরণের ফলত মাটি, পানি, বায়ু, উদ্ভিদ আর প্রাণীজগত বিপদের সম্মুখীন হয়েছে আর ফলত বহুত প্রজাতি বিলুপ্ত হয়েছে আর বহুতো বিলুপ্তির পথত। বন্য বিন্যাস হল বন্যপ্রাণী বিলুপ্তির প্রধান কারণসমূহর এটা। জনসংখ্যা বৃদ্ধি আর প্রাকৃতিক সম্পদরাজির বর্ধিত প্রয়োজনের লগেলগে কৃষিকর্মের মানুষের বাসস্থান আর ঘরচিয়া প্রাণীর চরণীয় পথার হিসাবে বনাঞ্চল পরিষ্কার করা বা অধিগ্রহণ হব লাগিছে। প্রাকৃতিক সম্পদরাজির শোষণত প্রযুক্তিবিদ্যার অগ্রগতি আর মানব প্রগতির প্রত্যক্ষ প্রভাব পড়ে। বনাঞ্চলের গছ গছনি কাটি গৃহ নির্মাণ আর আসবাবর কাঠ আর জুই জ্বলাবলৈ খড়ি আহরণ করা হয়। উদ্যোগের বৃহৎ পরিমাণের বনসম্পদর প্রয়োজন হয়, যেনে কাগজের কাঠ, গম, আঠা আর ধূনা সংগ্রহ, খনিজ সম্পদের বনাঞ্চলত খনন কার্য, গৃহ নির্মাণের সামগ্রী আহরণ আদিকে করে বিভিন্ন কার্য চলি আছে। বাসভূমির ধ্বংসর ফলত বন্যপ্রাণীর উপর বিরূপ প্রতিক্রিয়া হয়। বন্যপ্রাণীর অন্য একো উপায় নাই, হয় সিহঁতর পরিস্থিতির সঙ্গে খাপ খাব লাগিব, নহয় অন্য ঠাইলৈ যাব লাগিব, আর নহলে মৃত্যুক সাবতি লব লাগিব। সমগ্র দেশজুড়ি হওয়া বিস্তৃত বাসভূমির বিন্যাসের ফলত বহুবিধ প্রজাতির সংখ্যা কমি আহিছে, বিরল আর বিপন্ন হয়েছে। প্রগতি আর প্রাচুর্যর আহরণের দৌড়ত মানবজাতিয়ে আজি প্রকৃতির ভারসাম্যত আঘাত আনিছে।

0: কালি নতুন দিল্লীর বাসগৃহ কমনওয়েলথ গেমস 2026 পদক জয়ীসকলের সঙ্গে মত বিনিময় করে। আমার এটার বাতরি ইমানতে অন্ত করি, পরবর্তী বাতরি পুয়া 8 বজাত।
1: এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু আৰু বিবিধ ভাৰতী গুৱাহাটী। আজি পুৱা অনুষ্ঠানটিৰ প্ৰযোজনা কাৰ্তিক সূত্ৰধৰৰ।

0: এপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ, শিশুৰ পৰা জ্যেষ্ঠ নাগৰিক সকলোৰে বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
1: বুকিংৰ বাবে আজি ফোন কৰক 9957568450-ত।
2: এপোলো এক্সেল কেয়ার হসপিটাল, পশ্চিম বড়াগাঁও, গুৱাহাটী। সুস্থ জীৱনৰ বিশ্বস্ত লগৰী।
3: গীতিমালিকা অনুষ্ঠানত এইবাৰ শুনাবলৈ লৈছোঁ দীপ্তিৰাণী পেগুৰ কণ্ঠত সত্যপ্ৰভা দাসে লিখা এটি গীত।

0: প্রিয় শ্রোতা, অনুষ্ঠানত আজি কথা পাতি আছো শাওন মাহ সম্পর্কত। পুনরগী যুবকক মই লগ পাইছো। নমস্কার, আপনার নাম আর পরিচয়টা জানাব।
1: নমস্কার, মোর নাম প্রজ্ঞানজ্যোতি ভূঁয়া আর মানে কটন বিশ্ববিদ্যালয়ের বর্তমান স্নাতক তৃতীয় মহলার ছাত্র।
0: আকাশবাণী গুৱাহাটীর গীতের কথায় অনুষ্ঠানলৈ আপনার আদরণি জানাইছো। আর আজির অনুষ্ঠানত মই কথা পাতি আছো শাওন মাহ সম্পর্কত। বিশেষকৈ শাওন মাহটুক একটা পবিত্র মাহ হিসাবে গণ্য করা হয় আর এই মাহটুত বিশেষকৈ শিবর পূজা করা হয়। আপনার পৰা এই সম্পর্কে কিছু জানিব বিচাৰিছো।
1: হয়, যেহেতু শাওন মাহটো শিবৰ জন্ম মাহ হিসাবে গণ্য করা হয়, গতিকে ই এটা যিসকল শিব ভক্ত বা শিব প্রেমী আছে সেইসকলৰ বাবে এটা অতি পবিত্র মাহ। আর এই মাহটুত বহুতে মাছ মাংস নোখোৱাকৈ বা এক ব্রত পালন করে। আর বিশেষকৈ শাওন মাহের যে সোমবারকেটা সেইকেটা বিশেষভাবে এক পবিত্র দিন বলে ধরা হয়। আর ভোজপুরি বা আন আন বিভিন্ন সম্প্রদায়ের মাজত যে বোলবোম যাত্রা, পবিত্র গঙ্গা স্নান বা পবিত্র ব্রহ্মপুত্র স্নান বা আমার পরশুরাম কুণ্ডত স্নান করা, এনেকা ধরনের এক পরম্পরা আমার সমাজত দেখবলে পোৱা যায়। আর বর্তমান অসমতো এই যে বোলবোম যাত্রার প্রবণতা সেয়া বিভিন্ন কারণত বৃদ্ধি পোৱা আমি দেখিছো। গতিকে এই ধরনের আমার যাক আসলে হিন্দু

প্রতিখন ঘরের বাণী আকাশবাণী, সকলোরে হৃদয়ের বাণী আকাশবাণী। আমি আগবাড়িছো আপনার সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক গড়িবলৈ। মাত্র এটা ক্লিকতে আমার কেন্দ্রবোৰৰ অনুষ্ঠান লাইভ, মন কি বাত, সংগীত, নাটক, খেল আর প্রতিটো পলৰ নির্ভরযোগ্য বাতৰিৰ সৈতে আমার ওয়েবসাইট আকাশবাণী.gov.in-ত নতুন ভারত ন রূপত আকাশবাণী।

ঘেজে গরজে দেখি পথিকর মনত আজি আহার কন্দা ভাহে ওই টেরেলেরি হেরেলেরি হেরেলেরি হো কিন্তু বতাহতে যায় উড়ি মে বড় খুঁজে নাহে দুগুণ বাড়িয়ে যায় ও পানি যে বিচারি কুটু নাপায় হেকুটি দুগুণ বাড়িয়ে যায়।

0: सोलहवें दिन आज भी सदन में प्रश्नकाल और शून्यकाल नहीं हो सके। सदन में आज पेश किए गए राष्ट्रीय सहकारी विकास निगम संशोधन विधेयक 2026 का उद्देश्य राष्ट्रीय सहकारी विकास निगम NCDC के अधिकार क्षेत्र का विस्तार करना है। विधेयक के तहत NCDC को सहकारी समितियों या इस क्षेत्र के विकास में लगी किसी भी इकाई को सीधे ऋण और अनुदान देने का अधिकार मिल सकेगा। सहकारिता मंत्रालय के तहत आने वाला NCDC एक वैधानिक निकाय है। इसकी स्थापना 1963 में राष्ट्रीय सहकारी विकास निगम अधिनियम 1962 के तहत की गई थी। NCDC के प्रमुख कार्यों में कृषि उत्पादों, खाद्य पदार्थों और अन्य अधिसूचित वस्तुओं के उत्पादन, प्रसंस्करण, विपणन, भंडारण और आयात निर्यात से जुड़े कार्यक्रमों की योजना बनाना, उन्हें बढ़ावा देना और वित्तीय सहायता उपलब्ध कराना शामिल है। इस नए विधेयक के उद्देश्यों और कारणों के वितरण के अनुसार जून 2021 में अलग सहकारिता मंत्रालय के गठन और केंद्र सरकार द्वारा सहकारी व्यवस्था को मजबूत करने के लिए उठाए गए कदमों के बाद सहकारी क्षेत्र के विकास में NCDC की भूमिका काफी बढ़ गई है। केरल नाम परिवर्तन विधेयक 2026 भी सदन में पेश किया गया, जिसमें केरल का नाम बदलकर केरलम करने का प्रावधान है। केंद्रीय मंत्रिमंडल ने इस वर्ष 24 फरवरी को केरल का नाम बदलकर केरलम करने के राज्य सरकार के प्रस्ताव को मंजूरी दी थी। केरल विधानसभा ने 24 जून 2024 को आम सहमति से एक प्रस्ताव पारित किया था, जिसमें केंद्र से राज्य का नाम आधिकारिक तौर पर बदलकर केरलम करने का आग्रह था। अभी आप संसद में हुई आज की कार्यवाही।
1: आकाशवाणी तेजपुर अमर पिछर अनुष्ठान इतिया खुनी बोले पाबो
2: এয়া আকাশবাণী তেজপুর আরম্ভ করবলে লৈছো বিজ্ঞান ভিত্তিক অনুষ্ঠান বিজ্ঞান চড়া। শ্রোতাসকল, আজির বিজ্ঞান চড়া অনুষ্ঠানত রাষ্ট্রীয় শিশু বিজ্ঞান সমারোহ, এই বিষয়ে আমি কিছু কথা জানিম। এই বিষয়ে কিছু কথা আমার আগত অবগত করবলৈ আমি আমন্ত্রণ করে আনিছো বিশ্বনাথ কৃষি মহাবিদ্যালয়ের কৃষি মৌসুম বিভাগের মুরব্বী অধ্যাপক তথা রাষ্ট্রীয় শিশু বিজ্ঞান সমারোহর লগত প্রায় প্রথমরে পৰা জড়িত থকা ডক্টর প্রশান্ত নেওগক। নমস্কার ডক্টর নেওগ। আপনার আমার এই বিজ্ঞান চড়া অনুষ্ঠানলৈ স্বাগতম জানাইছো।
3: ধন্যবাদ।
2: আজি প্রথমে আপনার পৰা আমি জানিব খুজিম যে রাষ্ট্রীয় শিশু বিজ্ঞান সমারোহ ইনো কি, কিয় ইয়ার উৎপত্তি হল আর কেনে ধরনে ই আমার মাজলে আহিল, এই বিষয়ে আমার শ্রোতা সকলক অলপ অবগত করকসুন।
3: পোন প্রথমে আকাশবাণী তেজপুর কেন্দ্র কেন্দ্রীয় শিশু বিজ্ঞান সমারোহর দ্বারা এক গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আজি আলোচনা করবর মোক মাতি অনার আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছো। শিশু বিজ্ঞান সমারোহ শিশুসকলের মাজত আত্মবিশ্বাস, দায়িত্ববোধ, সমাজ সচেতনতা, দেশপ্রেম আর বৈজ্ঞানিক মনোভাব গড়ে তোলাত বহুত বিশেষ ভূমিকা গ্রহণ করব পারে। সেয়ে এই বিষয়টির বিষয়ে অধিক সংখ্যক অভিভাবক, শিক্ষক আর শিক্ষার্থী জানিপরা অতি দরকারি। রাষ্ট্রীয় শিশু বিজ্ঞান সমারোহ ইংলিশত ইয়াক কোয়া হয়েছে ন্যাশনাল চিলড্রেন সায়েন্স কংগ্রেস, হয়েছে ভারত সরকারের বিজ্ঞান আর প্রযুক্তি বিজ্ঞান বিভাগের উদ্যোগত পরিচালিত এক গুরুত্বপূর্ণ বিজ্ঞান জনপ্রিয়করণ কার্যসূচী। 1993 এই কার্যসূচী নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়ে আসছিল। অবশ্যই যা দুবছর এই অনুষ্ঠানটি পাতিবা নগৈছিল, এই বছর আকৌ আরম্ভ করেছে। এই রাষ্ট্রীয় শিশু বিজ্ঞান সমারোহর মূল উদ্দেশ্য হয়েছে শিশুসকলের মাজত বৈজ্ঞানিক চেতনা, অনিসদৃশ মনোভাব আর সমস্যা সমাধান করবপরা ক্ষমতা যাতে গড়ে তুলবপরা যায়, এটাই হয়েছে রাষ্ট্রীয় শিশু বিজ্ঞান সমারোহর মুখ্য উদ্দেশ্য। এটা এই সমারোহত কোনে অংশগ্রহণ, এই সমারোহত অংশগ্রহণ করবলে অকল পাঠ্যপুথিগত জ্ঞান বা বিদ্যালয়ের ফলাফলটাই যথেষ্ট প্রয়োজন নহয়। এনেকাও হয় যে যখন ছাত্র ছাত্রী স্কুললে যাব পৰা নাই, তেওঁলোকেও কিন্তু এই সমারোহত অংশগ্রহণ করব পাৰে। সাধারণত 10 বছৰৰ পৰা 17 বছৰ বয়সের যিকোনো শিশুয়ে ইয়াত অংশগ্রহণ করব পাৰে। এই কার্যসূচী মুখস্থ বিদ্যার পরিবর্তে আমি করে শিকা, অর্থাৎ লার্নিং বাই ডুইং, এই পদ্ধতিক বিশেষভাবে গুরুত্ব দিয়া যায় আর যাতে শিশুসকলে বাস্তব সমস্যার বৈজ্ঞানিক অনুসন্ধানের জড়িয়ে সমাধান করবেন, তার বিষয়ে জ্ঞান আহরণ করবেন।
2: হয়, এই শিশু বিজ্ঞান সমারোহর বিশেষ